আকাশবাণী ভবানীপাটনা প্রচার করছু অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমৎ ভাগবত প্রযোজনা করেছেন সুহাস মহান্তি, সঙ্গীত পরিচালনা করেছেন প্রফুল্লচন্দ্র বেহেরা, কণ্ঠশিল্পী মানে হলে মন্মথ মিশ্র, শরত কুমার নায়ক, শৈলভমা মহাপাত্র, সাগরিকা মহান্তি, পদ্মাবতী দ্বিবেদী ও সুহাস মহান্তি।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হে।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট।

0: Great choice.
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
0: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: সুগম সঙ্গীতা শুনুচন্তি আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্ররু। এথর শিল্পী মহম্মদ সিকন্দর আলম, গীত রচনা করেছেন সত্য পটনায়।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাদ সিমেন্ট উপরে

0: আকাশবাণী ভবানী পাটনা বর্তমান শুনন্ত চাষার কথা।
1: হেন্তা তো আমার চাষি ভাই ভয়ন মানে ভিন ভিন ধরনের চাষ করসন, কেতকি বেলে ধান চাষ করসন, কেতকি বেলে গহম চাষ করসন, কেতকি বেলে পনিপরিবা চাষ করসন। মা তর্ক ভিন ভিন চাষ করবাথি কিরাকুরি লাগলা বলে হেটা আমার চাষি ভাই ভয়ন মানকে মুন্ড বিন্দার কারণ হেসি। তো আজির কার্যক্রম মাধ্যমে আমি এন্তা কিনা পনিপরিবা চাষতি, ধান গহমতি আর ভিন ভিন ধরনের চাষতি কিরাকুরি লাগলে কেন্তা করমা হে বাবদ নে জানমা। এবে আসুন টিকে জানমা গহম বাবদ নে। গহমথি ছোট ছোট কিরা লাগলা বলে হেটা গহমকে খাই দেসি আর ভল ফসল নেই হে না। হেটাকে কেন্তা কিনা আমি মারমা আর কেন্তা কিনা আমার গহম ফসল ভল কিনা হি পারমা। যদি গহম নে ছোট ছোট কিরা লাগিছে বলে যেন গছথি লাগিছে হেটাকে উপড়েই দি কিনা ম্যাটথি পুতি দমা, নেই হেলে পুড়ি দমা। আর ওষথি গোটে একর প্রতি 200 গ্রাম কার্বেন্ডাজিম 200 লিটর প্যানথি ভিড়েই কিনা ঝিটমা। যদি আমি গহমকে খুব সর লগাই দিচু বলে হেনে আর বি ভিন ভিন ধরনের কিরা লাগবার আশঙ্কা থিসি। হেথির লাগি গোটে একরকে 600 গ্রাম মাংকো জেব 200 লিটর প্যানথি ভিড়েই কিনা ঝিটমা। আর যদি বর্ষা বর্ষি নেই হচ্ছি বলে ফসলটি ভল ভাবনে জলসেচন করমা। ধ্যান দমা যেন সময়াথি ফুল বাহুবা আর ফল ফলি আসুবা হেতকি বেলনে আমি জলসেচনকে ঠিক হিফাশে দমা, নেই হেলে আমার গহম চাষতি ক্ষতি হবা। বর্ষা

যুবন্ধু আজ যাই আমি মহাকাশের এক ক্ষুদ্র ভাগ সম্পর্কের জাঁয়া পাইছু। আজর বিজ্ঞানক উপযোগ করে বৈজ্ঞানিক মানে আহরি অনেক কিছু জাঁয়া চেষ্টা করছেন। হেলে যুববন্ধু, মহাকাশর কোণী সীমা না, তাহা অসীম। কিন্তু আমবাণী কার্যক্রম প্রসারণ করিবার এক নির্দিষ্ট সময়সীমা রয়েছে এবং আজর যুববাণীর সময়সীমা সরি আসিলা, কার্যক্রমক এইটি রাখা হব। হলে আজর কার্যক্রমে আপনার সমস্ত যে প্রশ্নটি রয়েছে সে সম্পর্কে তাহার উত্তর নিশ্চয় লিখি পঠাইবে। কার্যক্রম শেষে পুঁ থ প্রশ্নটি কহি রাখুছি। প্রশ্নটি হল, মঙ্গলরে অবস্থিত থাকা সবুঠারু বৃহত্তম পর্বত, যাকে আম সৌরজগতর সবুঠারু উচ্চতর পর্বত বলে গণনা করা যাচ্ছে, সেই পর্বতটির নাম কণ সে সম্পর্কে নিশ্চয় উত্তর পঠাইবে। আমাকে চিঠি লিখি জনাইবাই ঠিকাটি কহি রাখুছু। সাপ্তাহিকী যুববাণী বিভাগ মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী ভবানীপাটনা জেলা কলাহান্ডি পিন 7660001। আপনার মানে আপনার মতামত এবং প্রশ্নর উত্তর আমাকে হোয়াটসঅ্যাপ মাধ্যমে লিখি পঠাই পারিবে। হোয়াটসঅ্যাপ নম্বরটি কহি রাখুছু 8895994143। পুঁ থ কহি রাখুছু 8895994143। আজর কার্যক্রমে আপনার গহণে মুি রচিতা মেহের। যুববাণীর আউ এক নূয়া অধ্যায়ে গোটিয়ে নূয়া প্রসঙ্গ আছে সুমধুর সঙ্গীত সহ পুঁ ফে আসবু। সে পর্যন্ত আজপাই বিদায় দিও। আপনার সমস্ত শুভমনাশী আজপাই রুচি। নমস্কার।

0: আজি মধ্যে চেটিনাড় সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহিথায় চেটিনাড় সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া চেটিনাড় সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
2: প্রথমে শুনন্তু চলিত অধিবেশনরে প্রচার হওয়া কার্যক্রম সম্পর্কিত এই সূচনা। সমন্বিত কার্যক্রম বিকাশ মন্ত্র সন্ধ্যা 6:30 শুনিপারিবে, পরে পরে 7:25 শুনিপারিবে জগৎসিংহপুর জেলা সম্পর্কের জেলা হালচাল ক্রমে এই কার্যক্রম দ্বারা রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্র। চাষী ভাই ভীমান কার্যক্রম চাষবাস প্রচার করব রাতে 7:30, রাতে 8 সংসদ সমীক্ষা রিলে করে শুণব আকাশবাণী দিল্লি কেন্দ্র। হিন্দি ভক্তিগীত রাতে 8:15 শিল্পী মানে হলে ভূপিন্দর, সুধা মালহোত্রা এবং হরিওম সরণ। স্পোর্টস কেন রাতে 8:30, স্পটলাইট 9:16, 9:30 কন্ট্রি ওয়াইড এবং ইনসাইট কার্যক্রম। এই কার্যক্রমগুলিকে রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি কেন্দ্র। রাতে 10 সংসদরে প্রশ্নকালের রেকর্ডিং শুণবে দিল্লি। রাতে 10:30 শাস্ত্রীয় সঙ্গীত ক্রমে শুণিপারে বংশীবাদন, শিল্পী হলে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া, এতে শুণবে রাগ বেহাগ। এ চলিত অধিবেশনের প্রচার হওয়া কার্যক্রম সম্পর্কিত সূচনা।
3: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
2: 1970 প্রথম অধিবেশনটি সকাল 6:10 প্রচার করব ভক্তি সঙ্গীতর কার্যক্রম বন্দনা। শিল্পী মানে হলে ফকিরচরণ পতি, মিত্র মহান্তি, নবকিশোর মহত্তম, মমতা রাউতরায় এবং সংযুক্তা পাত্র। চেতনা চিন্তন প্রচার করব সকাল 6:30। প্রচার করব অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবত সকাল 6:35। শুনবে স্বচ্ছ জীবন 6:25, শ্রীরামচরিত মানস সকাল 7:30। চাষর কথা শুণিপারে সকাল 7:40। সকাল 7:45 শুণবে ধারাবাহিক নাটক আজ্ঞা বড় অসুবিধা হেউছি, রচনা প্রফুল্ল কুমার বেহেরা, প্রযোজনা রঞ্জন কুমার বেহেরা। সকাল 8:30 শুণবে সঙ্গীত লহরী, শিল্পী উদিত নারায়ণ, কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জকৃত মহাকাব্য বৈদেশ বিলাসর সঙ্গীতাত্মক পরিবেশন প্রচার করব 8:45, প্রযোজনা প্রসেনজিৎ মহান্তি এবং ডক্টর শান্তনু কুমার রথ। হিন্দি কথাচিত্র গীত সকাল 9, ওড়িয়া কথাচিত্র গীত শুণিপারে 9:30। বিশেষ কার্যক্রম খোলা ঝরকা প্রচার করব পূর্বাহ্ন 10:10। দ্বিতীয় অধিবেশনের দিন 12 শুণবে লোকগীত ক্রমে ঘোড়া নাচ গীত পরিবেশন করবে উৎসবচরণ দাস এবং সাথী, সুগম সঙ্গীত 12:30। শিল্পী মানে হলে বেণুধর সুবুদ্ধি, শৈলভমা মহাপাত্র, প্রমোদ কুমার বেহেরা, স্মিতা ত্রিপাঠী। চাষর কথা পাই সময় রয়েছে দিন 1:10। মহিলা কার্যক্রম শক্তিরূপ প্রচার করব দিন 1:20। হিন্দি কথাচিত্র গীত প্রচার করব 2:45। তৃতীয় অধিবেশনের অপরাহ্ন 5 প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ, যুববাণীতে শুণবে সম্ভাবনা অপরাহ্ন 5:30। আদিবাসী গীত ক্রমে মাদুলি গীত প্রচার করব সন্ধ্যা 6:30, শিল্পী হলে অনন্ত মাঝি এবং সাথী। জেলা হালচাল ক্রমে শুণবে যাজপুর জেলা সম্পর্কের রাতে 7:25 রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্র। চাষী ভাই ভীমান কার্যক্রম চাষবাস প্রচার করব 7:30। সংসদ সমীক্ষা রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি কেন্দ্র রাতে 8। রাতে 8:15 শুণবে আঞ্চলিক গীত ক্রমে সম্বলপুর গীত, শিল্পী মানে হলে ঋষিকেশ মেহের এবং মিনতি পাণিগ্রাহী। স্পোর্টস ক্যান রাতে 8:30, স্পটলাইট 9:16, করেন্ট এফেয়ার্স রাতে 9:30 এবং সংসদের প্রশ্নকালের রেকর্ডিং রাতে 10। এ সমস্ত কার্যক্রম রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি কেন্দ্র। শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণীর ভবানীপাটনা কেন্দ্র। পরবর্তী কার্যক্রম শুনিপারে কিছু সূচনা এবং বিজ্ঞাপন পরে।
3: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970
0: এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড় সিমেন্ট উপরে
1: শক্তি

0: শ্রোতা বন্ধু, খাদ্য বিনা জীবন অসম্ভব। বঞ্চিবা পাই নিহাতি খাদ্য লোড়া। খাইবা যেতিকি আনন্দদায়ক, আমি যদি আউ কাহাকু খাদ্য দেই পারিলা সেইথিরে বি বেশ পরম তৃপ্তিটিয়ে লাভ করু। তেবে এমতি বি হুয়ে, বেড়ে বেড়ে খাদ্য দৌ দৌ তাহা আমার জীবন জীবিকারে রূপান্তরিত হয়ে যায়। তেবে খাদ্য দৌ দৌ তাকু নিজের জীবন জীবিকা বলি যে আপনাই নেইছন্তি, সে হেউছন্তি জনে সফল হোটেল ব্যবসায়ী বিক্রম কেশরী শতপথী। আসন্তু তাঙ্কু ভেটিবা। শতপথী আজ্ঞা নমস্কার।
1: নমস্কার আজ্ঞা,
0: কেমিতি অছন্তি?
1: বহুত বড়িয়া।
0: আপনি এই যে হোটেলটি করেছেন কেতে বর্ষ হলানি করেছেন?
1: আজ্ঞা, এটা 2015 ডিসেম্বর রু স্টার্ট হয়েছি, পাখাপাখি 10-11 বর্ষ হয়ে গেলানি।
0: কোন গোটে মনরে তো আপনি ভাবিথিবে আউ হোটেলটি করিবে বলি ভাবিথিবে আউ করিথিবে?
1: মনরে হেমতি কিছু নথিলা, যে ব্যবসা আগ করুথিলু
0: আজ্ঞা
1: সেথিরে কিছু গোটে মানে কহন্তি নি জনক খারাপ চিন্তার নিজর ভালো বাহারি যায়।
0: আজ্ঞা আজ্ঞা,
1: জনে কিছু খারাপ ভাবিছিলা মো পাই, কিন্তু তা খারাপ হয়েবারটা মো পাই গোটে আশীর্বাদ হয়ে গলা। হেমতি মু কিছু ভাবি নথিলি হোটেল বিজনেস করিবি বলি।
0: আজ্ঞা,
1: কিন্তু সময়ের এপরি চক্র বুলিলা, এমতি ডিসিশন নেওয়া পড়লা। মু বলি নাই, জনে মতে আউ জনে মোর গোটে জন স্টাফ সে কহিলে আজ্ঞা হোটেলটা দিয়ে দিন্তু, বড়িয়া চালিব, এবে ব্যবসাটা ভালো অছি। তো সেতবেলকু অলগা কিছু আউ দিশিলানি, মু কহিলি হো চালো। তাপরে মোর কোন কি ঘরে ফুড বিজনেস রে মানে ফুড উপরে মোর টিকে ইন্টারেস্ট বেশি রন্ধা রন্ধি উপরে।
0: আজ্ঞা,
1: কিন্তু মু কেতলে বল্ক কোয়ান্টিটি রে রাঁধি নথিলি স্যার।
0: আজ্ঞা, জাস্ট অল্প অল্প আপনি রাঁধন্তি?
1: হ্যাঁ হ্যাঁ, ঘরে সেমতি আমি করদু যেমতি করা হুয়ে। তো সেই ভিতরে মতো ভাল লাগে মানে রন্ধাবড়া করিবা পাই ভাল লাগে, কিন্তু কেবে এমতি বল্ক কোয়ান্টিটি রে মানে এই প্রকার ফুড বিজনেস রে মোর কেবে মানে এমতি নথলা কিছি। আমি স্টার্ট করলু ডিসেম্বর আমার 2015 ডিসেম্বর। তো সেইঠু মু খুঁজিলি, ফার্স্ট জায়গা খুঁজিলি, জায়গা খুঁজু খুঁজু পাইগলু, পাইকি স্টার্ট করা হলা। স্টার্ট কলা পরে মু জানলি বিজনেস রে ভিতরে মানে বাহারু যেমতি দিশুচি, আপনি এবে খাই যাউতি হোটেল কু।
0: আজ্ঞা আজ্ঞা,
1: বড়িয়া লাগিলা খানা খাইলে,
0: জন খালি খাদ্য খাইকি পড়ে আসিলা সে সেইটা।
1: আপন পড়ে আসলে দেখলে বড়িয়া লাগুছে একদম, আপন ভিতরে যদি কিছু যদি মানে লাগিলা জানে বড়িয়া ব্যাপার বিজনেস বড়িয়া আছে।
0: আজ্ঞা
1: আজ্ঞা, বসিছন্তি চৌকিরে আরামসে চালিছে
0: বিজনেস, টঙ্কা গৌছন্তি আও।
1: কিন্তু যেতলে বসিকি মু গোটে মাস দুই মাস যাইছি মানে মুন্ড ঘুরি বলিলা, মানে এটি সবুটো বড় জিনিস স্যার হল স্টাফ চ্যালেঞ্জেস, আউ কিছু নাই এই বিজনেস রে কিছু নাই। আপন স্টাফ ম্যানেজমেন্ট যদি করিপারিবে এই ব্যাপারটি বহুত বড়িয়া, চ্যালেঞ্জেস বহুত আসছিলা স্টাফ রু।
0: আজ্ঞা,
1: সেতবেলকু আমার জন বৃদ্ধা স্টাফে লে সে মতো সাহস দেলে, মু একচুয়ালি বন্ধ করে দিই ভাবুলি, কিন্তু সে মতো কহিলে স্যার হোটেল ধন্দা দিয়েছেন আপনার কোন পছ উঞ্চা নৌ, এটা এমতি কলে হবনি, আপনার নিজকে করার পড়ব। হোটেল ব্যবসায় করছেন মানে আপনার রাঁধিয়া পড়ব, প্লেট উঠাই পড়ব, সপ্লাই করার পড়ব, আপনার করার পড়ব। আপনার যেপর্যন্ত স্টেবল ন করে আপনার করে স্যার, বলি রাতে সারা ভাবি মুখে ঠিক কৌছেন লোকটা, নিজের তো ইচ্ছা শক্তি অছি কিছুটা জাণিছু তো কাই করবানি। তো প্রথমে প্রথমে নিজকে সেই ভিতরে পশাই পুরা নিজে রোষেই করা পড়লা, সব করা পড়ছে, ধীরে ধীরে ধীরে ধীরে দেখলি স্টেবল হয়ে বসলা।
0: আজ্ঞা আজ্ঞা, আপনি যে কহুতলি যে আপনার স্টাফ প্রবলেম, দেখুন তো যে এটা গোটে বড় সমস্যা আম অঞ্চল পাই,
1: বহুত বড় সমস্যা,
0: কিন্তু আমার এই অঞ্চলরু

0: জারি কলা ইন স্পেস এবং গ্লাসগো রাজ্যগোষ্ঠী ক্রীড়া প্রতিযোগিতার পুরুষ জাভলিন থ্রোরে ফাইনালে পৌঁছিলে তিনজন ভারতীয় খেলাড়ি। বিস্তৃত সংবাদ। রাজ্যসভার সার্বজনীন পরীক্ষা অসাধু উপায় নিবারণ সংশোধন বিল 2026 উপরে আলোচনা জারি রয়েছে। গতকাল লোকসভার এই বিল পারিত হয়ে সারিছে। আজ অপরাহ্নে রাজ্যসভার বিলটি কার্মিক সাধারণ অভিযোগ ও পেনশন রাষ্ট্রমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আগত করেছিল। অধ্যক্ষ সিপি রাধাকৃষ্ণন কহিছেন বিল আলোচনা পাই 7 ঘন্টা সময় নির্ঘণ্ট স্থির হয়েছে। বিল আগত করে ডক্টর জিতেন্দ্র সিং কহিছেন দেশের ছাত্রছাত্রী এবং যুববর্গ কল্যাণ পাই সরকারের অঙ্গীকারবদ্ধতাকে এহা প্রতিপাদন করুছি। নতুন আইন অনুযায়ী তদন্ত পাই 2 মাস এবং চার্জশিট দাখল হওয়া পরে বিচার প্রক্রিয়া শেষ পাই 3 মাসের সময়সীমা ধার্য করা যাইছে। সার্বজনীন পরীক্ষা পরিচালনার ত্রুটি এবং প্রশ্নপত্র প্রঘট মামলায় সরকার শূন্য সহনশীল নীতি অবলম্বন করছেন বলে ডক্টর সিং কহিছেন। কোণসি ছাত্রক ভবিষ্যতক বিপদরে পড়িবাকু দিয়াযিব নাহি বলি ডক্টর সিং দৃঢ়োক্তি প্রকাশ করেছেন। গৃহরে আলোচনা আরম্ভ করে বিরোধী দল নেতা মল্লিকার্জুন খড়গে কহিছেন, যদিও কংগ্রেস এই প্রস্তাবিত বিলক সমর্থন করুছি, তবে পরীক্ষা প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং প্রশ্নপত্র প্রঘটক রোকিবা পাই কোণসি কঠোর ব্যবস্থার প্রস্তাব নাহি। ছাত্রক অভিযোগ এবং পরীক্ষা ক্ষেত্রে বিফলতা পরে হি সরকার এভাবে পদক্ষেপ গ্রহণ করেছেন বলে শ্রী খড়গে কহিছেন। বিল আলোচনায় বিভিন্ন দলর সদস্য অংশগ্রহণ করে সেমানকর মত উপস্থাপন করেছেন। জাতীয় সম্মান অপমান নিবারণ সংশোধন বিধেয়ক 2026 সংসদর অনুমোদন লাভ করেছে। লোকসভার এই বিল আজ পারিত হয়েছে। গতকাল রাজ্যসভার এহা পারিত হয়েছিল। স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রায় এ সংক্রান্ত 1971 আইনক সংশোধন করা লক্ষ্য নিয়ে গৃহরে এই বিল আগত করেছিল। বিধেয়করে থিবা প্রস্তাব অনুযায়ী জাতীয় সঙ্গীত জনগণ মনপরি জাতীয় গীত বন্দে মাতরম সমান সাংবিধানিক সুরক্ষা পাইব। এর অপমান ক্ষেত্রে 3 বর্ষ পর্যন্ত জেল দণ্ড কিংবা জরিমানা কিংবা উভয় দণ্ডর ব্যবস্থা রয়েছে। বিধেয়ক উপরে আলোচনার উত্তর দিয়ে শ্রী রায় কহিছেন, এহা কেবল এক বৈধানিক সংশোধন নুহে, বরং ভারতর সাংস্কৃতিক ঐতিহ্য জাতীয় পরিচয় এবং দেশের স্বাধীনতা সংগ্রামর আদর্শক প্রতিপাদন করুছি। 1971 মসিহার এই আইন অধীনে জাতীয় সঙ্গীত প্রতি সম্মানক সুনিশ্চিত করিবার প্রাবধান রয়েছে। তবে এথিরে বন্দে মাতরম কো সামিল করা যাইছি। এহা জাতীয় গীত সহ জাতির আত্মার স্বর বলি পরিগণিত হেউছি। জাতীয় গীত বন্দে মাতরম দেশের স্বাধীনতা সংগ্রামীঙ্ক পাই প্রেরণার উৎস থিলা বলি শ্রী রায় কহিছন্তি। 1947 মসিহা অগস্ট মাস 15 তারিখে সকাল 6:30 দেশ স্বাধীনতার প্রথম দিবসরে অল ইন্ডিয়া রেডিওরে সম্পূর্ণ বন্দে মাতরম গীত পরিবেশন করা পণ্ডিত ওমকারনাথ ঠাকুর সর্দার বল্লভ ভাই পটেল কহিলে বলে মন্ত্রী শ্রী রায় আজ সূচনা দিয়েছেন।
1: यह किसी राज्य के खिलाफ नहीं है, किसी व्यक्ति या किसी विचारधारा के खिलाफ नहीं है। और जब राष्ट्रगान हो तो उसके साथ साथ राष्ट्र गीत का भी गायन हो। अब एक भारत श्रेष्ठ भारत के लिए संपूर्ण वंदे मातरम चाहिए। महोदय, मैं प्रस्ताव करता हूँ कि विधेयक पारित किया जाए।
0: বিধেয়ক আলোচনায় বিভিন্ন দলর সদস্য মানে অংশগ্রহণ করেছিলেন। বিধেয়ক পারিত হওয়া পরে লোকসভা আসন্তকাল পূর্বাহ্ন 11টা পর্যন্ত মুলতবী ঘোষণা করা যাইছে। বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশের 3টি বিধানসভা আসন উপনির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল 7টার আরম্ভ হয়েছিবা মতদান সন্ধ্যা 6টা পর্যন্ত চলিছিলা। অপরাহ্ন 5টা সুদ্ধা বাঙ্কিপুর আসনরে পাখাপাখি 34%, মঞ্জলপুরে 34% অধিক এবং দাতিয়ারে 69% অধিক মতদান হয়েছিল। মহাকাশ ক্ষেত্রে কার্য করুথবা ঘরোই কোম্পানিগুড়িক পাই ভারতীয় জাতীয় মহাকাশ প্রোৎসাহন ও প্রাধিকরণ কেন্দ্র ইন স্পেস এক নূতন নির্দেশাবলী জারি করেছে। মহাকাশক পুনঃ প্রক্ষেপণ জনিত বিপদক প্রতি 10,000 এককু হ্রাস করা লক্ষ্য নিয়ে এই নির্দেশাবলী প্রস্তুত করা যাইছে। ঘরোই সংস্থাগুড়িকর মহাকাশ ক্ষেত্র কার্যকলাপ পাই একক উইন্ডো সংস্থা ভাবে ইন স্পেস কার্য করুছি। কোণসি ভারতীয় সংস্থা ভারতীয় মহাকাশ সীমা ভিতরে কিংবা বাহারে মহাকাশক পুনঃ প্রেরণ করা যোজনা প্রস্তুত করে এথিপাই

আকাশবাণী দিল্লি কেন্দ্র রিলে করে প্রচার কল সংসদ সমীক্ষা আকাশবাণী ভবানীপাটনা পরবর্তী কার্যক্রম শুনিপারে টিকিয়ে পরে।